0: আজি ভারত আর পাকিস্তানের খেল। নমস্কার, বাতৰি সৈতে মই উৎপল কুমার দাস। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভাত স্থান লাভ করা 12গৰাকী মন্ত্রী আজি শপথ গ্রহণ করব। খানাপাৰাৰ জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরত দিনের 12:45 হবলগীয়া অনুষ্ঠানত রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যই নতুন মন্ত্রীসকলক শপথ বাক্য পাঠ করব। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কালি সম্প্রসারিত মন্ত্রিসভাত স্থান লাভ করা NDAৰ 12গৰাকী বিধায়কর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ইয়াৰে 11গৰাকী বিজেপির আর 1গৰাকী অসম গণ পৰিষদৰ। সম্প্রসারিত মন্ত্রীসভাত গোলকগঞ্জের অশ্বিনী রায় সরকার, ঢেকিয়াজুলির অশোক সিংহল, টিংখাঙর বিমল বরা, তামুলপুরের বিশ্বজিৎ দৈমাৰী, নলবাইর জয়ন্ত মল্লবরুয়া, লক্ষীপুরের কৌশিক রায়, কলিয়াবরের কেশব মহন্ত, পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল, মঙ্গলদৈর নীলিমা দেৱী, জাগীরোডর পীযুষ হাজরিকা, ধেমাজির ডাঃ অনুজ পেগু আর ডিমৌর বিধায়ক সুশান্ত বরগোহাঁয়ে স্থান লাভ করেছে। পুনর্বার মন্ত্রিত্ব লাভ করা অসম গণ পরিষদের কার্যকরী সভাপতি কেশব মহন্তই সাংবাদিকর আগত এনেদরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে।
1: কলিয়াবর রাইজে যেহেতু মোক পুনের 20 বছর পিছত আকো এবার দায়িত্ব দিছে, মই কলিয়াবর বাসী প্রত্যেকজনের কারণে মই একে ধরনে একে মনোভাবরে কাম করে যাব। মুখ্যমন্ত্রী আমাক যি দায়িত্ব দিয়ে সে বহুত ডাঙর দায়িত্ব বলে লো আগবাড়ি যাব। শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পিছত নিশ্চয় কেবিনেট হব, গতি কেবিনেটর পিছতেই মুখ্যমন্ত্রীর দিকদর্শনত আমি মার্গদর্শনত আমি ভবিষ্যৎ পরিকল্পনার কারণে আগে।
0: আজি বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী আর প্রকৃতির সুরক্ষার ইতিবাচক পরিবেশ সম্পর্কীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের বিশ্বজুড়ি সজাগতা সৃষ্টির লক্ষ্যে এই দিবস পালন করা হয়। 1973 চনের পর রাষ্ট্রসংঘর পরিবেশ কার্যসূচীর অংশ হিসাবে প্রতি বছরে 5 জুনত এই দিবস পালন করে অহা হয়েছে। এইবার দিবসের বিষয়বস্তু হয়েছে প্রকৃতিরপরা অনুপ্রেরণা লাভ, আমার জলবায়ু আর আমার ভবিষ্যতের। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি আজি রাজ্যত 1 কোটি গছপুলি রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আত্মসহায়ক গোটর 35 লাখতকৈও অধিক মহিলায় এই অভিযানত অংশগ্রহণ করিব। রাজ্য সরকারে বৃহৎ পরিসরের বননীকরণ, স্বচ্ছ শক্তির প্রসার আর আধুনিক প্রযুক্তির ব্যবহারের জড়িয়ে পরিবেশের সুরক্ষা আর বহনক্ষম উন্নয়নক অগ্রাধিকার দিয়ার এই পদক্ষেপ লৈছে। সমগ্র শিক্ষা অসমেও বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি কেতবোর কার্যসূচী গ্রহণ করবল জেলাসমূহর জেলা মিশন সমন্বয়ক আর জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ালয় পত্র প্রেরণ করেছে। এই অনুসরি আজিরপরা 30 জুনলৈ ইকো ক্লাবস ফর মিশন লাইফর পৃষ্ঠপোষকতাত সেউজ গ্রীষ্ম শিবিরের আয়োজন করা হয়েছে। তদুপরি প্রতিখন বিদ্যালয়ত মাতৃর নামত এজোপা গছ শীর্ষক কার্যসূচীর তৃতীয় সংস্করণ রূপায়ণ করা হব। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকর জড়িয়ে এইবার 28,36,232 গছপুলি রোপণের লক্ষ্য লওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি ডিব্রুগড়ত বন বিভাগ আর স্থানীয় রাইজর সহযোগত যা 3 জুনলৈ বিভিন্ন ঠাইত 10,000 গছপুলি রোপণ করা হয়। এই অভিযানত সেনা জওয়ান, প্রাক্তন সৈনিক, বন বিভাগের বিষয়া, NCC কেডেট, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, স্থানীয় সংগঠন আর স্বেচ্ছাসেবকসকলে অংশগ্রহণ করে। গছপুলি রোপণ কার্যসূচীর সমান্তরালভাবে অনাময় অভিযানও চলা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অসম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের শিবসাগর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগত কালি শিবসাগর নগরত সজাগতামূলক বাটর নাট পরিবেশন করা হয়। রামধেনু নাট্যগোষ্ঠীয়ে পরিবেশন করা নাটখনের জড়িয়ে প্লাস্টিকের সীমিত ব্যবহার, সঠিক জাবর নিষ্কাশন ব্যবস্থা, প্রদূষণমুক্ত পরিবেশ গড়ি তোলা আর গছপুলি রোপণের প্রয়োজনীয়তার বিষয়ে জনসাধারণের মাজত সজাগতা সৃষ্টির প্রয়াস করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সংগতি রাখি দক্ষিণ হালমারা মানকাছর জেলার মানকাছর মহকুমার 35খন গাঁও পঞ্চায়েতত গছপুলি রোপণ আর সাফাই অভিযান চলা হয়েছে। 5দিনিয়াকৈ আয়োজন করা এই কার্যসূচীত পঞ্চায়েতর প্রতিনিধি, কর্মচারী আর স্থানীয় লোকের অংশগ্রহণে রাজহুয়া স্থান, বিদ্যালয় চৌহদ আর পথর কাষত গছপুলি রোপণ করা হয়েছে। চিরাং জেলার বন বিভাগে আজি ভারত ভূটান সীমান্তর দেওশ্রী, রায়পুর, সিকনাঝার রাষ্ট্রীয় উদ্যানের দাঁতিকাখরিয়া অঞ্চলত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কার্যসূচীর আয়োজন করেছে। চিরাং বন সংমণ্ডল বিষয়া কুঞ্জন বসুমতারিয়ে জানা মতে জেলাখনের 2টা বিধানসভা সমষ্টি সিডলি চিরাং আর বিজনীর বিধায়ককলৈ 2টা সমষ্টিতে 5 লাখকৈ গছপুলি রোপণের পরিকল্পনা করা হয়েছে।